0: আপনি তবে স্টার এমার্জেন্সি হতো আমি বেলে ভালো সার্ভিস হতো ইডানে আমি রেডি যেত না ইডানে আমি নিয়ে ইনিশিয়েটিভ আর আসি আমি বলো মাল হসি কলেগা এক্সটেনশনিস্তা কলেগা ফ্লোরিস্তা এমস কলেগা প্লান্টাস হালপিন বিবিতাম বা তানজারিনা এসাবরাকা হনে মন্টান্ত দেবে মা আমি প্লান মাসে হালো মাঝি মিনুস আত বেশি বেশি পুলুরিব পেস পেস ইডানে আমি সেহারে তান আই ওয়ান সেলো খানেসান মাঙুস টাউন রামবুতান সে কারি খামতু হো চেওয়েস আমি মস বেলে প্রেপারা আই দিলা ক্যালিফোর্নিয়া আতনে বেলে বেলে আজুডা মস বা ইতানিয়া আগ্রিকালচার দিলিউ বা তানজারিনা ইডানে আমি নে আমি হলা দি যাও কাতাক সে পেরসি যাবারা আমি সে ফান মাই বে আহমতু কো এন জে ও চেওয়েস নিয়ান এনতান আমি বেলে আপুয়ু বা তার যেহেতু চেওয়েস নিয়ান দিলিউ হা সুকুনে বে মা চেওয়েস সার্ভিস বা ইডানে হাসা এনে নিশু তাম্বা প্রেমিরু হো হারে হুসি প্রবলেম পাসাদু কাতাক চেওয়েস আপুয়ু মাত্রিয়াল এ ফিনে বালু বা ইতনে আগ্রিকালচার সিরা টপিন বা বালু হালো তুইর পারা হালো পিন বিবিতান এ বালু লাহালো ভাবে ইতা তুইর ইতনে অবসেরবা কাতাক সিরা হালো পিন বিবিতান এ রেজুল্টাদু লাইহা এন্তা ইডানে হামোসু ইনিশিয়েটিভা ইডা হুসি হাউ হো কলেগা স্টাফ চেওয়েস নিয়ান আমি ককো পারা হালো ডিসকুসাউ আতু ক্রিয়া আক্টিভিটি ইডা ইহা ফাত নিদা কনসেন্ট্রে ফাত নিদা ডেপুইস মাকা ইতা বেলে ডিস্ট্রিবুই হে টেম্পু ইদা
1: ফেলিস মিনু গনসালভেস নে অবসার্ভ ডুরান্ত নে বা ফামিলিয়া তে জেতু নেবে চে ডব্লিউ এ সি আপোয়ু মাটেরিয়াল বা বারাক মাকলা হালো ফিনি
0: প্রিপারেশন হোসিবে পেমবিবি তান তান জারি নারে মাকা প্রিমেরু আমি থ্যাংকি আইডেন্টিফিকা ফাত নে প্রিমেরু মাকা থ্যাংকি আসিসুবাবে আসিসুবা দালান আসিসুমস বালিনা কমিউনিকেশন সিগুনু মাকা আমি থ্যাংকি বুকাবে ফিনি ফিনি থ্যাংকি ফিনি দিয়া ত্রেসেরু মাকা ইতা থ্যাংকি বুকা রাই মেতা নেবে মাকা হনিয়াবে কম্পোজিশন ত্রিসাউনে মা আস আতুনে ওইনি তাহালো পিমবিবি তান লাবেলে মর্তালিদারি নে থ্যাংকি মিনুস লাবেলে মাইস কোনো পিমবিবিতান নেবে আমি হালো আগোরা নে ফুইন আমি হালো মাইবে ইনভলভ ইহাবে আক্টিভিটি এক্সটেনশন কাজে তিনা সানুল রেসিন আমি হামুতো কো ইতনে কমিডাডি সিরাম আমি হালো পিমবিবিতান মাইবে ইডানে ফুইন প্রেমেরা বেশ আমি হালো আম্বুল মালু ইয়া আমি ক্রিয়া কনসেন্ট্রা কলেগ এক্সটেনশন এক্সটেনশনিস্টা ইহা ফাতিন ইডা নেমাম ফুইন হালো
1: ইহা ফাতিন হানেসাং পোভু এগ্রিকালচার ফ্লোরিন ডুডু সান্তুস আপোয়ু হুসি চে ডব্লিউ এ সি ofrece murumusang halo kantareirus hodi kuda modo no hakiak manu kazal atu sustenta umalarang no oang nia skola.
2: Tai durante ukunana am kuratena, nebe am kuratena cewes mai omenta tam, cewes potang adila musan ho modo, nebe cewes permiru mai poma manu, manu amanda ho inenda, or manu komesa husi kene মানু কমে বরকেম বাং আতো তে আতু সিদারে সিন মানু কমে মাতে ফালি এবার আগরা কায়ের বালু ফান বুঝ সোলা ফালি মানে বুঝ পোতাম মুসান মাই মা কুড়ানে পুষে কুড়ানে ইটা হালতে হাত আকুয়ানে তাও তে মদ মুসাম বা হালতে কান্তা দিয়ে রুতো বুকা রায় মেতান ইতালা বেলে তাও রায় মেতান রে সে পুবু কুরিয়ান লাদিয়া পুফু কারাতে বিবিতে রায় মেতাম বালুয়ে তুসি লারানো মিশ্রে নিমা মরুনে বুরাস উজা ফান বালু হুসি মার্কার বরণ তো হেনে কান্তা দিয়ে রুই রায় তা ডুপুলি মা মেতের বারি তা ফান ডুপুলি মা ডলার না সেরমাই সর ডুপুল লরিবা
1: ইরিয়া পেরেইরা ম্যান্ডেস ফেতো এগ্রিকালচারা সেন্তি কপাস তেবেস ও আপোয়ু মাটেরিয়াল হুসি এনজিও চে ডব্লিউ এ সি বা ইনফরমেশন মাইতা কোম্পানিয়া হামুতু
3: আসা কুড়া মোড় হলে ফুয়েন দাদা 2019 মুস্তারদা কাঙ্কো বারিয়া আইদিলা আমি হেতান আপোয়ু হুসি এনজিও সেভেস সেরফো মোডো মুসান হানসা ক্রাউডি কুর বেসিন সা ডাব্লিউ সেরনে সেরমা ফো হালো কাবু আলান সুন আমি বিবি তাম কুড়া দে তুয়ের ট্রেনামেন্ট তুনে আমি হালো হুসি আই তাহান তি মোর ট্রেডিশনাল দে নেবে আমি হালো হানসা আই তাহান আই বে মালারিয়া আই তাহান সেরনে মামি রেগা কুড়া ফল মোডো বা সিনতি দিয়া কাপাস দে বিসমা ইয়াং পারা আমি বেলে আমি ফেতো সেরমাস বেলে ইহা সার্ভিস উইতুয়া এ কারিকলাই আমি হাউ মাতুর হালিমার দে
1: ইরিয়া পেরেইরা হক তুইল মোডো নেবে সিরা কুডা লরি বা মার্কাডু ফা আং নো বালুং হান্ডেট
3: Kami ujubahan, ujubah Pak Andi. Kami lah halung pengganan, dan lori Bapak Andi. Kamu tuh lori Pak Andi. Kosang mai sama kerai, rai kamu tuh kau tuh mami husu malu, mami fahim malu. Nah, ini mami husu juga bersewes, bersewes agora hamriku na dihangatu mai juga kami baru dituir be. Agora tuh sosa pelte atau be, mai hadi ampelam be idane.
1: O Vintage, ne mak informasaun balorong ohing, husi studi sentral, kampung alor dili, hawer siana belo, lori kipa nebe servisu hato brigaduain. E adeus.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই